सच धज के क्लब में वी आर पार्टी एनिमल्स एंड हेलक पंजाबी फ्लेवर बाय अमित ब्रो samen met Kira Dutt in deze Dhamaka Punjabi song. Hij is composed by Meat Bro. En de lyrics die zijn geschreven door Kumar. En dit is de stem van Sunidhi Chauhan uit de film Cabaret. Geetkanaam heet Pani Pani.

मोहब्बत भी जरूरी थी, बिछड़ना भी जरूरी था। Geweldig mooi gezongen door de enige echte Rahat Fatih Ali Khan. En dit is Aditya Narayan samen met Suzanne de Mello. Film Shapitse, Geet ka naam hai Kabhi Na Kabhi To Milogi.

क्या गाना है आ जो मुस्कुराहट मुझे दे रही हो वो मुस्कुराहट किसी और को न देना. Ja, geweldige mooie Ghana van inmiddels al meer dan 20 jaar geleden. Het was het jaar 1987 dat deze Ghana uitkwam in de film The Degree. Met in de hoofdrol onder andere Dharmendra Govinda en ook nog Amriz Puri. Or je hij Mr. Kailash Kherkewas. Filmkanaam is Shivai. Organa kanaam is Terenale Ishika.

लागे खोया खोया जाने कहाँ, जाने क्यों जगी मीठी से तन्हाइयाँ. En dat is de stem van Amitabh Narayan, gebracht uit de film Call for Fun. Ja, goed Surat, Lovely Gana Raha. Ujala Radio, hey is Sunualo. The one and only, sabse barkawala. Tu jane hai toh. Main hu aapka sevak Ami Jairam. Aur jahan bhi ho aap, wancho kana dum bent. Geniet lekker van deze mooie dag.

आसमां पे चांद तारे संग चले हम राही, गायक नाम है ओ साथिया, gebracht uit de film Sweetie Wet NRI. Ja, daarin spelen Himanshu Kohli en Soya Avroz een romantische gana, geweldig mooi gezongen door Arman Malik en Prakriti Kakkar.